0: ভাইটি ভণ্টিহঁত, আজি তোমালোকে এটি উৰিয়া গীত শিকিবা নহয়? এই গীতটি এটা ভজন, যিটো লিখিছে কালিন্দী চৰণ পাণিগ্ৰাহীয়ে। কোনে লিখিছে? এতিয়া তোমালোকে গীতটি লিখি লোৱা।
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম,
1: কেউ নাম ধরি,
2: কেউ নাম ধরি,
1: ডাকিবি তুমকু,
2: ডাকিবি তুমকু,
1: তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম।
0: এইটো হল গীতটোর স্থায়ী। এটা প্রথম অন্তরাটি লিখা,
1: আলোক তুমকু,
2: আলোক তুমকু,
1: নপারে দেখাই,
2: নপারে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে,
1: আলোক তুমকু,
2: আলোক তুমকু,
1: নপারে দেখাই,
2: নপারে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে,
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে,
1: তুমি যে বেড়িছ,
2: তুমি যে বেড়িছ,
1: কোটি বিশ্বর,
2: কোটি বিশ্বর,
1: সবুরি ভিতরে বাহারে,
2: সবুরি ভিতরে বাহারে।
0: এইটো হল প্রথম অন্তরা। ইয়াৰ পিছত লিখা এতিয়া দ্বিতীয় অন্তৰা।
1: লোহ হৈ তুমি,
2: লোহ হৈ তুমি,
1: ঝৰি পৰ পৰা,
2: ঝৰি পৰ পৰা,
1: কেতে নয়নৰ কোণৰু,
2: কেতে নয়নৰ কোণৰু,
1: লোহ হৈ তুমি,
2: লোহ হৈ তুমি,
1: ঝৰি পৰ পৰা,
2: ঝৰি পৰ পৰা,
1: কেতে নয়নৰ কোণৰু,
2: কেতে নয়নৰ কোণৰু,
1: হস হৈ পুনি,
2: হস হৈ পুনি,
1: ফুল পৰি ফুট,
2: ফুল পৰি ফুট,
1: কেতে যে নৰম অধৰু,
2: কেতে যে নৰম অধৰু,
1: হস হৈ পুনি,
2: হস হৈ পুনি,

0: ଫୁଲ ପରି ଫୁଟ
1: କେତେ ଯେ ନରମ ଅଧରୁ
0: କେଉଁ ନାମ ଧରି
1: ଡାକିବି ତୁମକୁ
0: ତୁମେ ଯେ ସର୍ବନାମ।
2: এতিয়া আমি গীতটি শিকিম। এইটো গান খেমটা তালৰ ছয় মাত্ৰাত আছে। তালটো কেনেকুৱা প্ৰথমে শুনি লোৱা। এতিয়া গীতটো শিকি লোৱা।
1: One, two, three.

0: জীবন আলীর যুগলবন্দী। এই মাহৰ দম্পতি গীটারবাদক কমল কটকী আৰু আকাশবাণী গুৱাহাটীৰ স্বীকৃতিপ্রাপ্ত গায়িকা আশা শর্মা কটকী।
1: তার ফলত একটা গান সৃষ্টি হল, গানটো কথাকিটা মই কৈছো তোমার দেখো নাম পত্র লেখা, পত্র তুমি নিলিখা হলে আশা কম গুনগুনাই দিয়াচোন।

0: কিন্তু কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে প্রস্তুত করে ওলোয়া জিপিএস পদ্ধতির দ্বারা নিমিহতে পৃথিবীর যিকোনো ঠাইর স্থানাঙ্ক, উচ্চতা আর সময় অতি সঠিকভাবে নিরূপণ করব পারি। সমগ্র ভূ স্থানাঙ্ক পদ্ধতিটো তিনিটা উপাংশরে গঠিত। এই পদ্ধতিত ব্যবহার হয় মহাকাশত স্থাপন করা প্রায় 31টা কৃত্রিম উপগ্রহ, ভূপিষ্ঠর নিয়ন্ত্রণ কেন্দ্র আর জিপিএস গ্রাহক যন্ত্র। পৃথিবী পৃষ্ঠর পর প্রায় 20,000 কিলোমিটার উচ্চতাত এই 31টা উপগ্রহ 6খন কক্ষীয় সমতলত স্থাপন করা হয়েছে, আর ইহতে প্রত্যেকেই পৃথিবীক 12 ঘণ্টাত এবার প্রদক্ষিণ করে। উপগ্রহ কেইটা 6খন কক্ষীয় সমতলত এনেভাবে স্থাপন করা হয়েছে যাতে পৃথিবীর যিকোনো স্থানের পর সদায় ইহতর 4টা বা ততোধিক উপগ্রহ দেখা পোৱা যায়। এই সকল উপগ্রহত একোটাক পারমাণবিক ঘড়ি সংযুক্ত থাকে, আর ঘড়িকেইটা এনেদরে মিলাই রখা হয় যাতে প্রত্যেক উপগ্রহে একে সময়তে পৃথিবীলৈ সংকেত প্রেরণ করিব পারে। উপগ্রহবোৰে অবিরতভাবে সংকেত প্রেরণ করে নিজের অবস্থান আর সময় জিপিএস গ্রাহক যন্ত্রক জানিবলৈ দিয়ে। আনহাতে গ্রাহক যন্ত্রটোৱে একে ধরনের সংকেত প্রেরণ করিব পারে। কোনো এজন লোকে তেওঁৰ হাতত থকা জিপিএস গ্রাহক যন্ত্রটোৰ সহায়ত নিজের অবস্থান, ঠাইখনের উচ্চতা আর সময় জানিবলৈ সুইচ টিপিলেই ই উপগ্রহলৈ সংকেত পঠিয়াব, আর উপগ্রহটোর লগত ইয়ার সংযোগ স্থাপন হব। তেতিয়াৰ পৰাই গ্রাহক যন্ত্রটোৱেও উপগ্রহৰ পৰা অহা সংকেতবোৰ গ্রহণ করবলৈ আরম্ভ করিব। এটা নির্দিষ্ট সংকেত উপগ্রহ এটার পৰা আহি গ্রাহক যন্ত্র অথবা ভূপৃষ্ঠ পাওঁতে কিমান সময় লাগিল তার ভিত্তিত উপগ্রহটো আর গ্রাহক যন্ত্রর দূরত্ব নিরূপণ করা হয়। এইদরে তিনিটা উপগ্রহর পৰা পোৱা দূরত্ব সম্পর্কীয় তথ্যর সহায়ত ভূপৃষ্ঠর কোনো ঠাইর ত্রিমাত্রিক স্থানাঙ্ক অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ আর উচ্চতা, এই তিনিটা তথ্যই গ্রাহক যন্ত্রই নিমিহতে দিব পারে। কিন্তু ঠাই এখনের সময় সম্পর্কীয় তথ্য পাবলৈ গ্রাহক যন্ত্রটোৱে আনটো চতুর্থ কৃত্রিম উপগ্রহর লগত সংযোগ স্থাপন করবলগা হয়। সেয়েহে ভূ স্থানাঙ্ক পদ্ধতিত 4টা কৃত্রিম উপগ্রহর পৰা সংগ্রহ করা তথ্যর ভিত্তিত জিপিএস গ্রাহক যন্ত্রই ভূপৃষ্ঠর কোনো ঠাইর স্থানাঙ্ক, উচ্চতা আর সময় সম্পর্কে আমাক জানিবলৈ দিয়ে। জিপিএস পদ্ধতি বর্তমান সামরিক আর অসামরিক সকলো কামতে ব্যবহার হয়েছে। জাহাজ আকাশীযানের দিক নির্ণয় আর লক্ষ্যস্থান নির্ধারণ, ভূপৃষ্ঠর জরিপ মানচিত্র অঙ্কন আর ভূতাত্ত্বিক অধ্যয়নের ক্ষেত্রতো জিপিএস সফলভাবে ব্যবহার করবর গেছে। ইয়ার উপরও আকাশীযানের সংঘর্ষজনিত দুর্ঘটনার রক্ষা পয়ার বাবে অথবা চুরি হওয়া যানবাহনের অবস্থান নির্ণয় করে তাক উদ্ধার করার বাবেও জিপিএস পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আজিকালি যানবাহনত সংযোজিত বৈদ্যুতিক মানচিত্র অনুসরণ করে নিজের লক্ষ্যস্থানত সঠিক আর চমু বাটেরে কম সময়তে উপস্থিত হওয়াত জিপিএসে বিশেষভাবে সহায় করেছে।
1: জ্ঞান বিজ্ঞান শুনিলে যোগদান আগবঢ়ালে প্রবাল কুমার শর্মায়।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু নিয়োগ বাতৰি, আগবঢ়াইছে উৎপল বৰাই।
3: ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়াত খালি হোৱা 49টা স্পেচিয়েলিষ্ট অফিচাৰ পদৰ বাবে আবেদন বিচৰা হৈছে। এছিষ্টেণ্ট মেনেজাৰ ল' পদৰ সংখ্যা 20, দৰমহাৰ নিৰিখ মাহে 48,480 টকাৰ পৰা 85,920 টকালৈ, লগত অন্যান্য বানচ থাকিব। প্রার্থীর বয়স 25 বছৰৰ পৰা 32 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। ডেপুটি মেনেজার ল পদৰ সংখ্যা 29, দৰমহাৰ নিৰিখ মাহে 64,820 টকাৰ পৰা 93,960 টকালৈ, লগত অন্যান্য বানচ থাকিব। প্রার্থীর বয়স 25 বছৰৰ পৰা 35 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। দুয়োটি পদৰ ক্ষেত্রতে প্রার্থী স্নাতক আৰু লগতে আইনৰ ডিগ্ৰী থকা হ'ব লাগিব অথবা আইনৰ স্নাতক হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট sbi.bank.in। আবেদনৰ শেষ তাৰিখ 14 জুলাই। অসম লোকসেৱা আয়োগে অসম চৰকাৰৰ ভূতত্ব আৰু খনন বিভাগত খালি হোৱা 11টা এছিষ্টেণ্ট জিঅ'লজিষ্ট পদৰ বাবে আবেদন বিচাৰিছে। দৰমহাৰ নিৰিখ মাহে 30,000।

0: পাদ পদ্ম মহারন্ধ মধুকুরি শ্রীমতী ধনেশ্বরী আইদেবে শরণার বিন্দে শত সহস্র কোটিবার দণ্ডবত প্রণাম পরং প্রার্থনা ইহিজে
1: মাকে যেন মরম করে হেতেলিত হুয়াই দি মূর্তি পিহি গাইছে কান খোয়ার পদ মাকর মরমীয় মত এটি শিশু নিদ্রা গল।

0: জীবন আলীর যুগলবন্দী এই মাহর দম্পতি গিটার বাদক কমল কটকী আর আকাশবাণী গুয়াহাটির স্বীকৃতিপ্রাপ্ত গায়িকা আশা শর্মা কটকী।
1: তার ফলত একটা গান সৃষ্টি হল, গানটি কথাকিটা মই কৈছো তোমার দেখো নাম পত্র লেখা, পত্র তুমি নিলিখা হলে আশা গুনগুনাই দিয়াছো।

0: পুলক বেনার্জীর কণ্ঠগীতটি শুনিলে। গীতর কথা আছিল তফজ্জুল আলীর, প্রযোজনা অনুপম চৌধুরীর।
1: হ্যারো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
2: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচারি পাইছো।
1: কোন ঠাইও?
2: গুয়াহাটির ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত হেরো কি কি সুবিধা পোৱা যায়?
2: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূলীয় ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
3: তেন্তে মইও এবাৰ যাব লাগিব।
2: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
4: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুয়াহাটি।
0: গীতিমালিকা অনুষ্ঠানত এবার শুনক দৌলি ঘোষর কণ্ঠরীতি গীত, গীতর কথা তফজ্জুল আলীর।

0: তফজুল আলী রচিত দলি ঘোষের কণ্ঠগীতটি শুনিলে।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
2: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়
1: তেতিয়া হলে
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
0: শ্রোতাগলি গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। এবাৰ শুনাবলৈ লৈছো সমৰ হাজৰিকাৰ কণ্ঠৰে গীতিকাৰ হেমন্ত দত্ত।

0: Uhuri, marise eroi, pilote halise tunia podumi, fuloni.
1: এতে আমি দীপজ্যোতির কানে কি করিম, ডাঙর করে হাত চাপড়ি বজাই দিম। এবার তোমার নামটো কি?
2: মোর নাম নার্গিসা শিবাংশী।
1: নার্গিসা কোর পৰা আহিছা?
2: মই কেশপুৰৰ পৰা আহি।
1: আজি আমাক কি শুনাবা মেলত?
2: মই আজি কলাগুৰু বিষ্ণু প্ৰসাদ ৰাভা দেৱৰ এটি ৰচনা কৰা গীত গাম।
1: মেলত আজি প্ৰথম আহিছা, বাৰু তুমি গীতটো কোৱা।
2: নিচলা আই ৰে নিচলা আই ৰে, আমি খাতি অসমীয়া অসমী আই ৰে, আমি ছোৱালী ধুনীয়া অসমী আই ৰে, আমি ছোৱালী ধুনীয়া, ধৰণী হোৱাই থকা অতি মোহনীয়া, ধৰণী হোৱাই থকা অতি মোহনীয়া।

একটু কারবুল, উঠাত পে কারবুল, হজুয়া বলুয়া ও হজুয়া বলুয়া, বিজ্ঞান প্রজ্ঞান লই আগবাড়ি যুয়া, বিজ্ঞান প্রজ্ঞান লই আগবাড়ি যুয়া, নিশলা আইরে নিশলা আইরে, আমি খাতি অসমীয়া অসমী, আইরে আমি ছোৱালী ধুনীয়া অসমী, আইরে আমি ছোৱালী ধুনীয়া, ধৰণী হুৱাই থকা অতি মোহ।

0: নাই কোনো ভয়, টাঙ্গুটি খেলু চকু যাব ভয়, ক্রিকেট বল দেখে সবে ভাল পায়, কথুরি বেরিকা হু বনে না পায়, পড়াশোনা বাদ খেলে বনে না পায়, সারে সারে গামা পা থানে সা সা সানে সানে ধাপা মা কারে সা সা সারে সারে গামা পা।
1: অকমানি জিজ্ঞা চাই ইমান ধুনীয়াকৈ গীতটি গালে, এতিয়া ডাঙৰকৈ হাত চাপৰি বজাই দিম।
2: এইবাৰ মেলত তোমালোকক শুনাবলৈ লৈছোঁ এটি সমবেত সংগীত, পৰিৱেশন কৰিছে মঙলদৈৰ দাহি MB স্কুলৰ কণ কণ অকণিহঁতে। আহাচোন শুনো।

0: ওই
1: ওই বল ওই এই বই টকা দেখিলে দুশেও করব এই এই উঠু এই তই থাক যদি থাক দেই মই আহিলো দেই হ তই থাক
2: এই রায় রায় মই যাই

0: কামাখ্যানাথ ঠাকুর রচিত বৃন্দকান্তি শুনিলে।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
2: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটি, সর্বক্ষণ সর্বত্র আপনার হইতে।
3: বিবিধ ভারতী গুৱাহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলৈ আপুনি আমালৈ হোয়াটসঅ্যাপত মেসেজ কৰিব পাৰে। আমার নম্বর হৈছে 6003166944। পুৱা প্ৰচাৰিত ফোন ইন অনুৰোধৰ গীতৰ অনুষ্ঠান সুৰধ্বনি আৰু সন্ধিয়া প্ৰচাৰিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিলৈ আলোচিত বিষয় সম্পৰ্কত আপোনাৰ মতামত আদি প্ৰেৰণ কৰিবলৈ আপুনি আমাৰ হোৱাটছএপ নম্বৰটি আজিয়েই টুকি থওক। আমাৰ নম্বৰ হৈছে

হইলা, জিলার নাম কার্বি আংলং হইলা। এনেদিনত স্যামসন সিংর হইলা আবির্ভাব, জাতির খনি গর হই বিস্তারে প্রভাব। সমাঙ্কান উৎসবত নাচ সমাঙ্কান হয়,

0: তুলি আনিলু আ সরোবরাই, আনিলু আ সরোবরাই, আনিলু আ সরোবরাই।
1: নমস্কার, আমি আজি এটি আধুনিক গীত গাম।
2: নমস্কার, মোর নাম কুহেলিকা কাশ্যপ।
1: নমস্কার, মোর নাম বাগ্মিতা কলিতা।
3: নমস্কার, মোর নাম ধৃতিশা হাজারী।

শ্রোতা ইমান পঢ়ে অ্যালবাম সংগীত কেটে শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর, এটা আগবাব লৈছো লোকগীত আর দিহানাম। পুনতে শুনক দিগম্বর বৈশ্যর কণ্ঠর কামরূপী লোকগীত।